0: তো এখানে আমরা শুনলে সুভাষ করিয়ার সঙ্গে মেরকার গাওয়াল গেতে কে সঙ্গে আইজ কর আমার দিন একটা ছোয়া সভা করে বেরাসি রাত হে তো কয়েক চাহত কে খুশ রহো মস্ত রহো আর ব্যস্ত রহো রোর মন কা সঙ্গে মনোজ আর
1: জুগলি বহিন কে দেউ বিদা
0: জোহার।